0: What's good, y'all? It's your girl, K Goddess, and you are now rocking with YCRadio.org, the voice of today's generation.
1: 诈骗警报，切勿分享您的 CUNY 登录密码或 MFA 信息。请牢记以下几点，切勿与任何人分享您的密码或 MFA 验证信息。校区和 CUNY 信息技术部门 IT 绝不会向您索要这些信息。如果不是您本人发起的登录请求，请不要响应任何 MFA 验证提示。请勿点击可疑或意外收到的短信和电子邮件中的链接，也不要打开其中的附件。如果您认为自己可能已经泄露了密码或 MFA 验证信息，点击了可疑链接或误打开了可疑附件，请立即联系您所在校区的技术支持服务台寻求帮助。这是一则 CUNY 诈骗警报公告。 SAASE on the non-sale account for CUNY。
2: It's time to join your college newspaper, Pandora's Box. Are you a good storyteller? Do you like writing? Are you a curious person? Then come write with us at Pandora's Box. It's your college paper. We encourage all majors to join. There are positions for graphic editors and business managers. Our work at PB tells the stories of York and the surrounding Jamaica community.The newspaper is a platform for all students, faculty, and local voices to learn and practice the art of news gathering. PB staff are the watchdogs for the Jamaica community and give a voice to the college's student body. Get experience for life in the real world. Report and write with us.
3: Your college আপনার জন্য একটি বার্তা আছে। Your college পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থা করে। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা।হ্যাঁ আপনি যা শুনছেন তা ঠিক ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড জ্যামাইকা নিউ ইয়র্ক রুম নাম্বার 1G05 এ অবস্থিত
4: Thank you for listening to YCRadio.org, the voice of today's generation.

0: You're listening to YC Radio, and I'm Guru Chris. What up?
1: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Want more students to know about your department and what it has to offer? YC Radio has an easy solution. Promote your departments on our station. All departments from your School of Arts and Sciences, School of Business and Information Systems, and School of Health Sciences are welcome. A biology student says,
3: it'll be beneficial for incoming freshmen who aren't sure which major to choose.
2: For more information, contact Brian Graves at 718-262-5293. Once more, 718-262-5293. Or email him at bgraves@york.cuny.edu. Once again, the email is bgraves@york.cuny.edu. This is ycradio.org, the voice of today's generation.
4: Abby, don't be like that. We can all have fun for real.
5: What? I ain't never done anything like this before. You have? Why you ain't tell me?
4: Cause I didn't want you to flip out and think I was a thot or something.
6: I'm telling y'all. My parents are out of town for the weekend for a wedding, so you guys can come to my house. We could watch a movie at first. You know, ease right into it.
5: Maybe. What about, you know, protection?
6: Come on, girl. I ain't got nothing. You got something?
5: No. I'm just saying.
4: And I know I ain't got nothing.
6: So what's good? If y'all down, I'm down.
4: Abby. Come on, don't be scared. You.
6: Yeah, we got you, girl.
3: They may be down. Will you be down? If you are, remember to be safe. Safe is sexy.
7: You're listening to ycradio.org, the voice of today's generation.